0: Ji, sa sohta lo atakim sa tunga pulso mi no tena kava ver con las kunas kamachi hasta en micrófono ya hubiera sis conia que puro sahpar la ña suha ki si sa macharak marica chirina a kaver. Hi choru ha hilat kula kanaka in encaras nia osas karakiatan. Se recibe una castilla exan uxan jamuyetot jania u chaktas macharaki. Pero utiu pacha si u janicha. Ukata kiwa hisarus kiptanya hawa kisira kikitina kasa epini pre combustible hayu kanaka hilata Pedro Quispe upampiarus kiptanya hilata Pedro. Kamisaki askalwa panarum tasinyani hichuru hamieta tania wapisekti sekisivanaka yakapokanaka wali haya I hacha sekisivanakas utiaskara kipi kun hamakus kumanaka muyapta kunat spesektas kani pintut hikanukaha takistan to the karsut kanha katchapta yata katkama utri hayu kamsa sawisut karaka. Kamu sabda semua nak kah? Hilat tas keluapan.
1: Kita terusila, askurupan, kawin provinsi tak kira nak kah? Isil kapan isil berhukum? Kapan kap? Kamu lawak, kamu? Ma, apa ni awak? Ma, 30 sistem, apa kita terus ke Puerto nak kah? Bukan siapa sih yang tahu tak? Jadi lah nak kau teruskan, kita kalharat. Atuasuria mas uman pikir di seluruh Jepang terpatana ke San Sebastian, stasiun de servicio 6 de marzo. Uman di Jepang tersekis singkatat di seluruh mas tuan setana. Katu kemarak para isu, kumbwa sur katurat ayah ni cekkon. Minta kira ke iman tak kira ke. Kana kau sana naka sana katkum. Ini wali kit, singkuh ke kalarati gubierno ha alanya pawahila. Kita kalau sehat, auto nak rugi Samsung kerja ke? Auto nak Taiwan terus tu kok blokir tak kerja sistem apa ni? Waran yang berkhapet dan nak kerja mas, mas soft tak kerja mas orang blokir khapet tu, walau orang blokir khapet tu, mas orang ada juga. Ini valid gitu kok? Mana tak wal? Hai jisil munafik biar hindek. Naa war tak kini liter kok? Kuna tak kerja? Sana kan mana kerja? Minta sih primar serentak munafik. Baik itu war tak sih kapin? Ukai munasah. Cerwar karu hupur war karat pas deli tu wahai karena kami walikit karena kami nyakit hanya sebawa kami ukumanya pagi wal kapan punya pas mana kah wal kah ni sitaf lima sanitak Santiago di Chile Buenos Aires Argentina marker wal ni sitaf sekolah 1400 liter ni sitaf karena kai naik cap nak karena kami ya tip tip karena kesini tu punya kispa.
0: Hilata Pedro, hichas niu masaskayata, hasta hukaki wapanitaja niu pokatpacha panitaki tisas. Apaniptaukaja kunauska masa utjas, pukatrasta pisinteraki kine iguatra, kamsa pres autoridades nacionales panaka hilata saprewa, kaisa puerto suksato kenakanyok epnokes, sanicha hacha ukajasta epinirenaka hacha kun botanakarunitatuale hacha anakayanicha, alukanakanyok suksato kenjasfientas, iguatukata pakanisin japanitaja niwa, tema logístico, kamausasin hanicha, kunausas mistuni, astukanak pokas, ukanaka ukeptaisas, ukasti, kamsa sukarunaka hanicha kaki.
1: Ini juga kalau cari nak awak, kalau dia nak cari sih kamu kira pun apa nak? Aja bukan nak kah puri entah dia silga sedih. Walhai, kami mau kik puri entah. Oh, sepesis kok kamu puri nih? Peru tak kis masuk tak bukik puri nih? Oke bukan kah puri nih? Jangkai, kayau, pisco, akan mataran nih kah puri nih lagi? Kamu jenno mataran nih sepana ukat terganit. Biskut terhenti, limat terhenti. Kuna tu kena kat mana ke apa ni cawer? Ukaroh di sini lah pure kan? Peru pure tu Peru markatak. Republik ada Peru, ukapa ke pure kan? Ukapa ke hatan tu pa empresa. Petro Peru ukai pure itu pa buk. Prima sekarang mana empresa? Kukumana ke pa puri, yemai puri? Ukana ke ukapa kehiasan alas instan kan? Anak saya juga tak bukak kurin cipta perumar teruk. Masalah dia ketung kasih dia nak kos nak dia apa tu? Kesekatan pun alam ini. Uka mak alam itu ya. Aku tak. Uka isilah kurin yang kepur tu mataran, mojen sasnan cipta. Uka pius kuliman. Ha? Sumai kurin iskeha. Kami tak sertifikat aja kau mundur baca SKS. Sertifikat Petro Peru Prima analisa para esto. Ukat gasolina kurinya 90, 97, 97 octanos. Wali fuerza neuke gasolina, wali sumina jake. Ukama purin iskse. উখাদার কি কাসুনি সাপানছে নানাকা সিংগাতার পুরিয়ান হাত পিস্তার হাত আই উখান তো মিসক্লান থাকে আল কুলান তে কাসুদিনে মিসক্লান তো চিকা চিকা তো মিসক্লান থাকে কত পানে যা সাপা কি লালে নস পরমিত মিসক্লান 8% 10% কা দেখ্রিত নাক আপনা পাশে কনসুরু ইন্টা কে যাসে মিন্তা কে নাগা ওখ নিগু সাপো উকাত পুরি নাগা সুন ইস্তিয়ত তাপ হে উকাত কি আউতু নাক খ্রি গাসে রাকে কুক আমি তো সাপো নে পা তো ইন্তে পুরি নাগা নি উকা মা কে রাখছে আমি মা মা ইয়া পিরে খুত ফিতে সুন ইয়া থাকা তাকে নে কোন হাম সাপাসি নি উকা তো চিনি মার্কে রক পাসে না না চিনি মার্কে রক মা এরা খুতান তে ইয়া ইনিসুলত মা বুকে পুরি নি গেতে মা মা ওয়ারকু উকাস চিকি মার্কের উপরে আরিক আরিক আমি হেবাসান উঠি উঠাইন কি না কা উকার ফিসকার হচ্ছে না গাসুলি না দিয়েছে না চাউ চাউর পুতিস বহুক আলকানসি উকার ফিসকার উকার আপাস আপার নিসিব না না গা ইগলার লাপাস মার্কা উর পুতুসি রাপানে পরকে আরিক মার্কার উকা দিয়েছে উকা গাসুলি ইসা কোনো না না কা ইকিকিত করবানি আন্তোফাগাস তাকালের মিশিয়নেস ওসে ওসে পড়তে তারখানে ইসকা পড়তে তারিখান চোখে ওসে পড়তে তারখানে কি কান্ত ফাজা আরে তুমি হিজন নে সুকা থাক কাল দেরম হ্যাঁ ওকে কাল দের হই বলে রাখ পরিবার না কত কি প্রু পুরি নি রাখে বিবাদ কে মত পেরু তিনি সম্ম একি কি আলম ইত না না হ্যাঁ কোপ সত কো ইমপ্রেসাতা সেল এম উপানা কে ফালানি কি ইন্টারমিডিয়ারি কিন্তু সুপার আদেশ রাখে ইন্টারমিডিয়েট পাওয়ার মতো হ্যাঁ ওকে ইমপ্রেসার প্রাইস ফিগুরা বিকল সাতস্তিপা ওকে না কেউ ওকে তো কেলাক তো নিয়ে হ্যাঁ আলহিত না পাতা কেউ সিস্টেম সিস্টেম সিস্টেম আলহিত টিম সাতুন চকলকে পান্তি হ্যাঁ পাতুন সিস্টেম না কাল ফিচে কাসুল না কাল না ফিচে দিশে জোকাতি ওকে তো আলান দান হ্যাঁ হিওস ইম্পর্টাস হিওস আপাসেন্স না কোনা বিনিশেল মার্কেট আনচিত ইরাক ইরান নকনক হিয়াসার খবাল দাল হাই মিনিস্টার খপর আকা হাত ফ্রান্স ন্যাশনাল সাপ্লাই চিকা গনিতে উকাইন মিনতি খপর নি কোনো
0: কিনাতা ওকমাখান হিচুরুনা কা খমাত ইস্তাতাস কি আস্তামাউক আম পিনিয়া ওপখান ইহানি ওয়াস পিসিনতে বখুত খানিতি আলু কম্পারোবেনা কা সুকমাখান মাইকাতা উইতা মিস্তুনিয়া তাক সানিয়ান হানিচা পারা সালির দেল আ দে আল দে দেল পাসো সাস আলু কাম সাপ্রিয়া খেপাখান হুক আমপি মাইকাতা বেনা কুত খানিয়া পাতাক সাসিন ওকমাখ আবের টুক এনে তাকিরাতা পেদ্রো আপানি পিতা ওকা খাও খাওরুম পিসুত খান কুত মাইম সেকসে বেনা কা হুক আমপুত খানে কিনিতি চুরুনা কা হুক ইতাতা ইনা পঞ্চাক খেপোহেন কানুৎকেসকিউ কাউখাপচাম পিসক পচানি সাকামস ওয়েস মাস অথরিটিজ পানাকারুস কামাখা হিলাতুলা কানাকারুসা
1: আপানিসি ইসেলহা নো না ওয়া সুর পাসটেস কিয়াদ না ডকুমেন্ট না কাউখাকিস কারগাসিন কাউখাস মোটাস কি ইচেয়া মাস ব্রাসিলে তো সালাম খাপেসা ব্রাসিলে নেন কাপানি ফারকি আতুকি তাক ইচেয়া সুর পুরিনতা খেখা ব্রাসিলে তু পুরিনতা খারকি আমি কারনি সিতখতে হবো স্টিলস পুরিন খা ট্রেন সে কয়ে উকাত পুরিন দেন খাবা সরো শান্ত সুমার করো সানির কেস কিতে কাউকা কাউকামি লিটার পুরিন কাউকা তামকে সিস্টার না ট্রেন উকা নানা কে দিব তো কুমা হাতে তামকে কথা তিন হে উকা ট্রেন সাথে উকা হা কোয়ারিন তামি লিটার আপন হে মা তামকি নানা কে 34 কাপানি ফরাক 35 34 কাদো আপন কাউকা চাগাচ ফাসিল হাক তাপিনি পিনি ফাসিল একটা পিছে কাও খোরতে কিস পাস কাও খাতে কিস কম উকাত খচ জার্মান আপাস নিস কি ফিলা কন্টিনিউয়াস কে কি না উঠাস কে কি না ফিলা কোনা থুকা কি আলে খানি সিম্পল আল কি তে আমি চিকা চালান কি তে কথা কর আলাইন পান হ কোয়ারেন্টি কে লমে ফিলা সি উঠাস কি না আকে পাসিস মা পাসিস উঠাস কে কি না ইচে হাম মা ইসু সিপি আকে হাচ ট্রান্স ন্যাশনাল নিসে কা মুন দন হাই দিসিলা নিগোশ পিনে ওয়ালে নেগোশ মুন্ডন কমা উকনা কা কমা আপা আপ এনসিপি ফিয়ার স্টুরেসি কে ফিশিস পান হোসাখা চে ট্রান্স ভিতর ফিগুর ট্রান্স ফিগুরাম ট্রান্স ভিতর লম কো এমপ্রেস প্রিভাদ সরন মা ওর পাখিত সেরা আমি চে পাগন কো লিপিত ও কা নরমাল আস কি মাই তসিয়া সেদেক্স নরমাল ও কা মাই তসকিনিয়া কো পাগাস কি নানেস গনে কমা কি তো হাম তিনপুনি কি জুগাস Kutai hanya macam, kuman kaya kan kastrawa sipil. Wali bi khana fa kul ki miksita. Icha ha, diisi lak irhat haraki chili markan, sapiru markan sa. Kama cap khani sispanya sebaka apna kerja sini, apna kerja silat apna kerja irhat tu apa nanti cha? Kau kharap ni sepuri ni, puri ni ke tungka pisani, tungka sohtani puri ni litroh kau khar sepuri ni. Bolivian ha nuevo chinta que era no con una quita hanya spaicha una se tir hatta ni no se hace una quita hatta ya tata ma kharu su pun ga ma ke ap far ke no y chiro tha dis la hatta seis dis te bolivian no hane sin tam sab chine kuma sib gar ko che ka chalun tata na ga bolivian tata na ka cha
0: hidata kama ham a ver ma ka khuru un pu terakchin ka tsaksu na ka mayan pu terakin pero bueno marka chire kha o kat khasta ma pachani kira khani cha phinya sinya khut khara ka stu kama ta phoka wi hut pana isas kupana ka sa phanwa hasta ki stan tuira ka hapta sanu kat kha ut khani wa hani kula se kasu na ka stu khanya pa kha wa kis khani ti ses kuti cha kha paciencia so sin hasta kama ti chura na ka moyeta ti kha pa wa na ka na hut khas kara ki kha pa wa na se kasu na ka stu khas ka ki par las kanya ni hilata pedro jutir kama yuspin yuspagara
1: Malik.
0: Hilat pilaka hicha kumena ka uksa tokenha lupe ki paprat kun hamakis. Pisinta bena ka hicha paukena ka antkas ka kiaka departamentos uksa tokena gaña masa en yo bolivian contacto uksa toket hayatean ipranicha unidades móviles tokeha. Aksana neut hit sekesi ut hisas. Kochoman barpurit aksan sekesi vira kiki usas. Sukra markansti ut hera kiki usa kesi ui. Santa Cruz markanja sekesi ui. La Paz markanja sekesi ui. Hukitachisa ut hiu halu kamay parlataja hilat kulakana kwa tuwa wakisinu. Panaka hek epinipcha hani chaber kwa tkawakpens epinipta. Hanuka hanich kapinit halu kamu katis katis kara kietan marka chirena kicha ha radio chilpana kapar halap kanya lan chita wa kut aninyani.
2: Sarawe abuyu na casa, tokt awi na casa, yaki na casa, kusist awi na casa, arusat arst asinya satakiwa.
3: Aymar kantati. Haniwa muy kayati, kunas kamach pachana, kunats utahat sarjeristana, maria, yakitawa unijasina, tunka kimsani marani kasin, mayachat kimsa tunka yatunk marani chachampi. Hubhama, seresi untawen, pusi waran kimsa kalko patakukam imil wawanakao kalkantat hake chasiwir unijasibhana, Bolivia markan aka kepa maranakana. Kupanaka haniu chachan nikaspati. Imil wawanakawa anatiri amtawimpi. Yateka wimpi hilasa. Chakpachansa 2025 marang. Septiembre paksumpa tunka pusine uru sarakataro. Bolivia markasan 1639. Wawa hakechasinya nakak. Sulka tunka kinsakalko maraninakat harakatahewa. Ukamarush kamachak haniu askikiti. Takeniwa wawanakaro arhata. Pañasa, Haniu Hakechas Kaspati, Anirakiu Maitata Kaspati, Imil Wawanakaj, Imil Wawanakawa, Ipas Bolivian, Ejwawipawa.
4: Buenos días, Sarita, ¿cómo estás?
5: Todo bien, doña Carla. ¿Y usted?
4: Muy bien, mamita. Desde que están desbloqueando, ¿tienen pollo en tu casa?
5: Sí, compramos ayer.
4: ¿Está llegando normal entonces?
5: Sí, doña Carla. Ya están entrando camiones con pollo, carne y demás productos a la ciudad.
4: ¡Qué bien! Estaba bien preocupada.
5: Tranqui, doña Carla. Además, el precio del pollo también ya bajó.
4: ¡Qué buena noticia!
5: Así es, todo ya está regresando a la normalidad.
4: Para celebrar uno de estos días, les invito a tu mamita y a ti y nos cocinamos una rica sartita.
5: Me parece, doña Carla, hay que estar felices que las cosas ya estén mejorando.